আর তুমি শরর তমু কি তু প্রভুর ফেমার ফেমাস ঘটনা প্রেসা হ্যাঁ হ্যাঁ।

0: আরে তুমি শরারা, তমু কি তোমরা ঘুরো
1: ফেমাস ফেমাস ঘটনা প্রেস। হ্যাঁ হ্যাঁ।